আর পরে খা তার গায়ে খোদাইব তার গাও তারে পরওয়ার। কে পরে খা তার গায়ে খোদাইব তার গাও তারে পরিবার। কে হামেলে তোমে খো পার লাগায়ো, হামেলে তোমে খো।